সরেশন দিয়া প্রমাণিত মিত্রা কো 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সি দিল তাকরি এন্ড দিল সি দিল তাকরি শো চালিছে শুভ সকালর এবং আমি কথা হচ্ছে সকালর সুন্দর শব্দ কু নিয়ে হ্যাঁ সেই শব্দ মন্দিরর ঘণ্টি হয়ে পারে মাঙ্কর ডাক হয়ে পারে চা কপর সে যে সুগন্ধ বাসনা

0: আচ্ছা, তাহলে এমতি আপনার ভিতরে ভাল পাই বা থাও এমতি কল আসু থাও বহুত বহুত ধন্যবাদ কল করছি।
1: আজ্ঞা দিদি রহিলি, নমস্কার।
0: নমস্কার। আপন বি কল করি পারিবে অন দা নাম্বার 0671230315 3 রে এবং শেয়ার করি পারিবে আপনক কাহিনী মো সহিত। কিন্তু এবে পাই এ বিউটিফুল সঙ্গীত আপন সমস্তক পাই। স্টে কানেক্টেড এন্ড স্টে মিউজিক্যাল।

0: শুনছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক দিল সে দিল তক কোন দিল সে দিল তক রে দেব মিত্র আছে আপনার সহিত শো নেকি ডালেন লাইভ র চাল তো দেখিবা নেক্সট মধ্যে কে কল করি শান্তি আনসি কোন কহু শান্তি আজর টপিক কো নেকি হ্যালো
1: ম্যাম নমস্কার
0: নমস্কার জয় জগন্নাথ আপনার পরিচয় আচ্ছা পবিত্র দেবস্নান পূর্ণিমার ঢের সারা শুভেচ্ছা কেমতি অছন্তি
1: ম্যাম বহুত বড়িয়া আছি আপনার মধ্য ধন্যবাদ কাহিকি না আজ দেবস্নান পূর্ণিমা প্রভুঙ্কর দাদব তেণুকরি আপনার অনেক অনেক ধন্যবাদ ম্যাম
0: আজ্ঞা আচ্ছা মতো কুহন্তু কি আপনার ফোন কু কাহার কল অধিক আসতে
1: মোর কল প্রায়ত তিন চারথর আসলা আমার যে চৈতন্য ভাই অনেক সে রাতে চারটার ছটা ভিতরে তিনথর করিয়ে মো বাহু তাপরে ছটা পরে মুর করছি আজ চারথর খন্ড করে সারিল
0: আচ্ছা আচ্ছা কি কি আপনার কল করছেন
1: চৈতন্য ভাই চৈতন্য চাঁদ
0: আচ্ছা তাহলে তাঙ্ক সহ আপনার দোস্তি বহুত গভীর না কণ
1: নিশ্চিত ম্যাম প্রত্যেক ডেলি তো প্রায় সে সকাল চারটার উঠবে চারটার উঠি মো পাখি টিকে মিস কল করেদেবে যদি আমি নৌবি রাত্রে আউ টিকে পাঁচটা সাড়ে পাঁচটা বেলু করেদেবে মু জাগি সে কিন্তু তাপরে মু ছটা হলে সবুদিন ছটারে মু নিশ্চয় তাঙ্ক পাখি কল করবি দিন বিভিন্ন রাতের কথাবার্তা হবু তারপরে তো চালছি এটা আর দিনকু পাঁচ সাত তাঙ্ক সহ কথাবার্তা হচ্ছে আর
0: আচ্ছা তাহলে আপনার আপনার পরস্পর ভিতরে এমতি ভাল পাইবা থাও বহুত বহুত ধন্যবাদ কল করিথিবার
1: ধন্যবাদ
0: নমস্কার আপনি বি কল করি পারিবে অন দ নম্বর 0671-230-3153 রে এবং শেয়ার করি পারিবে আপনার কাহিনী মো সহিত চলতে দেখিবা আমরা নেক্সট কলার কি আছেন এন্ড সে কোন কহুছন্তি হ্যালো
2: হ্যালো
0: নমস্কার কি কহুছন্তি কোটু কহুছন্তি
2: নমস্কার আপা উর্মিলা বেহেরা কথিলি শুভ সড়িং রু দেবস্নান পূর্ণিমা অঙ্গনের শুভেচ্ছা শুভকামনা
0: দেবস্নান পূর্ণিমারে আপনার মধ্য অনেক সারা শুভেচ্ছা ভগবান আপনার ঘণ্ট ঘোড়াই রাখন্তু কেমতি অছন্তি
2: ভাল আছে আপনার কেমতি অছন্তি কোন বহুত দিন পরে আপনার কথা হবার সুযোগ
0: হচ্ছে মু তো বহুত ভাল আছে ভগবান কা আশীর্বাদ রু সেমতি বহুত ভালরে আছে আপন কুহন্তু আজর টপিক উপরে কোন কইবে আপনার ফোন কো কাহা কল সবটো অধিক আসে
2: নিশ্চিন্ত কহিবাকু গলে শ্রোতা ভাই রশ্মিঙ্কর তো আজ ম্যারেজ আনিভার্সারী
0: আজ্ঞা
2: মো তরফর দুই জনকু লক্ষ্মী কি রশ্মী কি শুভেচ্ছা শুভকামনা কিন্তু বেশি কল আসে হি তারি
0: আচ্ছা
2: মানে যেবেঠু মু তা সাথে জড়ি হইছি চিঠি থারু আরম্ভ করি ফোন কল মাধ্যমে সেটা সপ্তাহ তার দুইটা চিঠিটা আসিয়াটা থয় তা সহিত ফোন কল দিনকু দুইথর তিনথর মিনিমম এমিতিকি রাতে দশটা এগারটার বি সুদ্ধা তার মন পড়িগেলে কল করিব
0: আচ্ছা তাহলে তাঙ্ক সহিত আপনকর যে সম্পর্ক আছে সে সম্পর্ক বন্ধুত্বর সম্পর্ক এমতি সবুবেলে ঘনিষ্ঠ হইকি থাও তাঙ্ক কল আপনকু সবুবেলে আসু থাও এন্ড যেন্তি আপন কইলে কি তাঙ্কর আজ ম্যারেজ অ্যানিভার্সারি আছে তো এফএম রেইনবো পরিবার তরফরু তাঙ্কু ঢের সারা শুভেচ্ছা কোন কহুচন্তি কোন্তু
2: নিশ্চিন্ত সেতিকিটা ভাল পাইবা আপনক প্রতি আমমানক প্রতি সমস্তক প্রতি তার থাও আউ তা সহিত মন মানিল ন হউ এই রেডিও মাধ্যমে সব শ্রোতা ভাই বোনি মানক সহিত সম্পর্কটা আমার ভাল রহু আউ অধিকা কল কইবাকু গলে আমি জড়িত রহু রেডিও সহিত
0: আজ্ঞা
2: সেতবেলে আপনক সহিত এই ট্রাই সহিত রহি গেল মানে রেডিও রে হি সব কল হি আমার সব রেডিও চ্যানেলকু যাইতে সব শ্রোতা ভাই বোনি
0: আপনি এমতি আমাকে ভাল পাইবা দৌথান্ত এমতি আমার সাথে জোড়ি হইকি রহতান্ত বহুত বহুত ধন্যবাদ কল করিথিবার
2: থ্যাংক ইউ অপা রহিল নমস্কার
0: নমস্কার

0: শুনেছি 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দল সে দল তক ওয়ান দল সে দল তক হৃদয় মিত্র আছে আপনার সহ শো নিয়ে ডালে লাইভ রয়েছে চলতে দেখবা আমার নেক্সট কলর কি অনেক সে কোণ কুচি আজ টপিক কু নিয়ে কিছু কথা নেই কলটি কটি যাই কিন্তু আপনার মতো কল করে পারে অন দ নম্বর 0671203135 রে এবং শেয়ার করে পারে আপনার কথা মো সহ চলতে দেখবা আমার নেক্সট কলর কি অনেক সে কোণ কুচি হ্যালো পবিত্র দেবস্নান পূর্ণিমারে আপনার অনেক শুভেচ্ছা কেমতি আছেন্তে
1: বহুত ভালরে আছি আজি মহাপ্রভুঙ্কর দেবস্নান পূর্ণিমা আপনার সমস্ত রেডিও শ্রোতা প্রেমী মানুষ

শুনছেন প্রমাণে দেব মিত্র 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটক দিল সদল তাকরে শো চালিছে রেনবো এসএমএস এবং পবিত্র দিবস নন পূর্ণিমা উপলক্ষে সমস্ত এফএম রেনবো পরিবার তরফ ঢের সারা শুভেচ্ছা চলুন দেখবা নেক্সট আম পাখু কে এসএমএস পাঠিয়েছেন এবং কল লিখিছেন এই এসএমএস করছেন সুচিত্রা সেনাপতি সহিদনগর ভুবনেশ্বর লিখিছেন গুড মর্নিং আপা হ্যাপি দিবস নন পূর্ণিমা আপা সমস্ত সাঙ্গ মানুষ এবং সমস্ত এফএম রেনবোর শ্রোতা মানুষ দিবস নন পূর্ণিমার শুভেচ্ছা জনাইছেন এবং তা সহ লিখিছেন আপনার পছন্দর নমিতা অগ্রওয়ালঙ্কর ভজনটি শুনেই দেবে জগন্নাথঙ্ক উপরে নিহতি ভাবে মো মন পছন্দর গোটি সুন্দর ভজনটি আপনার শুনেই দেবি চলতু পরবর্তী এসএমএস আড়ক পড়া এই এসএমএস করছেন উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর সেক্টর 11 সিডিএ কটকর লিখিছেন জি নমস্কার দেব মিত্র ম্যাম সব স্টাফ মানুষ নমস্কার সব শ্রোতা মানুষ গুড মর্নিং আপনার ভেরি গুড মর্নিং লিখিছেন আজ পবিত্র দেবস্নান পূর্ণিমা উপলক্ষে আপনার সব শ্রোতা ভাই ভী মান শুভেচ্ছা আপনার ঢের সারা শুভেচ্ছা তাপরে লিখিছেন হ্যাপি ম্যারেজ আনিভার্সারি টু রশ্মি রঞ্জন আন্ড লক্ষ্মী প্রিয়া আজর এই পবিত্র দিনে আপনার আমি এই গীতটি শুণত গীতটি হল সুনা খড়িকা সোনু নিগম কণ্ঠে নিহতি ভাবে এই

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা এইচআইভি টেস্ট হইছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি

চলছেন প্রমাণ অপরমানে দেবমিত্র গো 100.4 আকাশবাণী এফএম রেইনফো কাটক তলসে দিল তাকরে হ্যাঁ এই দুই দিনিয়া জীবনরে কাহিঁকি বা মান অভিমান অহংকার লোভ মায়া এ সবু পছরে যদি আমি গড়ি চালিথিবা তাহলে জীবন আহরি জঞ্জালময় লাগিব বাস হরিনাম জপ থাকত সেই চকা আখিরে লাখি থাকত এবং এ সমস্ত মোহ মায়াঠার ঊর্ধ্বরে নিজকে নিঃস করা নিজের দুই হাত টেকি তাঙ্ক পাখে সমর্পণ করে দিও দেখবে জীবন আহরি সুন্দর এবং সরল হয়ে যাব আজপাই ভাবভক্তি ভরা কার্যক্রম অর্ঘ্যথাড়ি এইটি রাখুছি আছিক্ষণ ভিতরে আপনার শুনেপারে শ্রীমদ ভাগবতর এপিসোড নম্বর 89 শুনেছেন আপনার দেবমিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক তেলসে দিল তাকরে সুহাস মহান্তি।

শুনছেন আপনারা দেবমিত্রাকে 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটক দিল সে দিল তাক রে দিল সে দিল তাক রে শো আরম্ভ হয়ে যাইছি শুভ সকালের সমস্ত গুড মর্নিং অ্যান্ড আজ যেহেতু সন্ডে নিহাতে ভাবে সমস্ত টিকি লিজি কোজি সন্ডে নিহাতে ভাবে থিব কিন্তু আমি আজ এমি জনক বিষয়ে কথা হওয়া যাহ কাহণী সবুবেল আম হৃদয়ের এমতি রয়েছি আহিবি কিন্তু না তা গীত যেতে বি শুণিলে না সেতে নূয়া লাগে তাঙ্ক আওয়াজরে যে মধুরতা আছে সে মধুরতা আগে সবু দুঃখ হার মানি যায় তাঙ্ক আওয়াজ শুণিলে এমিতি লাগে এমিতি সিঙ্গর আও কেহি বি হেই পারিবেনি তাঙ্ক ভলি আও কেহি এতে সুন্দর ভাবরে গাই পারিবেনি হ্যাঁ জি আমকো প্রেমরে পকেইবা শিখেইতিলে যাঙ্ক আওয়াজ শুনি আজি বি অনেক কিছু জিনিস সহিত আমি জড়িত হয়েকি রহি থাও হ্যাঁ সেই কণ্ঠশিল্পী জনক হেউছেন অলকা আগ্নিক 1966 কলকাতার জন্ম নেওয়া অলকা আগ্নিক ছোটবেল সঙ্গীত সহ জড়িত লে কিন্তু এই কিছু বর্ষ হব আমি তাঁর দেখা পাও নমি কণ হয়েছিল অলকা সহ মাত্র ছবর্ষ বয়সের যে মাঠার শাস্ত্রীয় সঙ্গীতর শিক্ষা নেই আকাশবাণী গীত গাইবা আরম্ভ করে এবং পরে পরে মুম্বাইের সংঘর্ষ ও পরিশ্রম তাঁর বলিউডর শীর্ষ সঙ্গীত শিল্পী মধ্যে স্থান দিয়েছিল অনেক কিছু গীত আছে সে গাইছে যা আজি বি শ্রোতা হৃদয়ের গুঞ্জরিত হুয়ে হ্যাঁ চারি দশকর অধিক সময় ধরে সে ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতক সমৃদ্ধ করে আসছে আঙ্কর এই অসাধারণ অবদান পাই 2026 তাঁর ভারত সরকার পদ্মভূষণের সম্মানিত করেছেন রাষ্ট্রপতি ভবনের সে নিজে উপস্থিত হয়ে সম্মান গ্রহণ করে কিন্তু এই জীবন পছরে কেবল সফলতার কাহণী না গত কিছু বর্ষ ধরে অলকা এক দুর্লভ শ্রবণ সমস্যা সহ লড়াই করে আসছে হ্যাঁ তথাপি সে হার মানি না থরে ভাবিলে যে এত সুন্দর আওয়াজরে গীত গাঁতে যে গীতক শুণতে আছে গীতরে হি বঞ্চতে গীত যাঙ্কর প্রাণ যেতবে সে তাঁর শ্রবণ শক্তি হরাই বসুঁচ সেতবে তাঁর কেতে কষ্ট হয়েছিল জীবনে যেমি তাঁর গোটে শক্ত ধক্কা দিয়েছিল হ্যাঁ কিন্তু তাঁর কথারে সে কে কি মু ধীরে ধীরে পুঁ ফেরবার রাস্তা খোঁজুছে আৃঢ়তা আম সমস্ত পাইম প্রেরণা হ্যাঁ পুরস্কার কেবল জনে ব্যক্তি মিলিবা সম্মান নুহ তাঁর পরিশ্রম তাঁর সংঘর্ষ আপনার সমর্পণর উৎসব যেমিতি অলকাগ্নিঙ্কু আজ পদ্মভূষণ মিছে ভারতীয় সঙ্গীত জগতর এক গৌরবময় মুহূর্ত হচ্ছেন অলকাগ্নিক হ্যাঁ এই সুর সম্রাজ্ঞী আমি গোটিয়ে জোরদার তাড়িত হৃদয় নিহতি বজাই পারা এবং তাঁর সুস্থ জীবন নিহতি ভাবে কামনা করা কিন্তু না তাঁর আওয়াজ যে মিঠাস এবে বি শুণিলে না হৃদয় প্রেমরে পড়া বাধ্য করে শুনে থাকে দেবমিত্রা সহ টিউন করে রাখি থাকে 100.4 আকাশবাণী এবং রেইনবো কাটক দিল সি দিল তাকে

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেলা এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ্যাঁ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠ দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
4: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
3: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
4: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি

শুনছেন আপনার দেব মিত্র হান্ড্রেড পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক এন্ড দিল সে দিল তক শো আরম্ভ হয়েছে ডার্লিং লাইভ র যেটিকে আপনার আপনার হৃদয়ের কথা কহিথান্তি এবং নিজ হৃদয়ের ভাষা আমার সহ শেয়ার করিথান্তি শেয়ার করিবা পাই ভাগ নেইথান্তি আমার ডার্লিং লাইভ শো রে কিন্তু আজ আমি কোন কথা হবা আমো আখপাখরে এমিতি অনেক লোক আসন্তি যো মানে সেমানঙ্কর সংঘর্ষকু ସେମାନଙ୍କର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିଥାନ୍ତି ହଁ ସଂଘର୍ଷ ସେମାନଙ୍କ ପାଇଁ ବାଧା କେବେ ବି ସୃଷ୍ଟି କରିନଥାଏ ସେ ସଂଘର୍ଷକୁ ସେମାନେ ଆଡ଼େଇ ଦେଇ ଆଗକୁ ବଢ଼ିଥାନ୍ତି ଏବଂ ସବୁବେଳ ପାଇଁ ଅନ୍ୟମାନଙ୍କ ସାମ୍ନାରେ ପ୍ରେରଣା ସାଜିଥାନ୍ତି ହଁ ଏମିତି ଅନେକ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଆମ ଆଖପାଖରେ ନିହାତି ଥିବେ ଆମ ପରିବାର ଭିତରୁ ମଧ୍ୟ କେହି ନା କେହି ଥିବେ ଯିଏ ସଂଘର୍ଷର କଷଟି ପଥରେ ନିଜକୁ ଘଷି ଘଷି ଚମକେଇଥିବେ ଆଉ ସିଏ ସାଜିଥିବେ ଆମର ପ୍ରେରଣା ହଁ ତାହେଲେ ଆପଣଙ୍କ ଲାଇଫରେ ଏମିତି କିଏ ଅଛନ୍ତି ଯିଏ ବହୁତ ସଂଘର୍ଷରୁ ଆଗକୁ ବଢ଼ିଛନ୍ତି ଏବଂ ସବୁବେଳ ପାଇଁ ଆପଣଙ୍କ ପାଇଁ ପ୍ରେରଣା ସାଜିଛନ୍ତି ଯଦି ସେମିତି କିଛି କାହାଣୀ ଅଛି ଆପଣଙ୍କ ପାଖରେ ନିହାତି ଭାବରେ ସେୟାର କରନ୍ତୁ ମୋ ସହିତ ସେୟାର କରିବା ପାଇଁ ଡାଏଲ କରନ୍ତୁ ନମ୍ବର ହେଉଛି 06712303153 ନିଜ ମନ କଥା ଖୋଲିକି କୁହନ୍ତୁ ଶୁଣୁଥାନ୍ତୁ 100.4 ଆକାଶବାଣୀ ଏଫଏମ୍ ରେନ୍ବୋ କାଟକ ଦିଲ୍ ସେ ଦିଲ୍ ତକ୍ ଷ୍ଟେ ଟ୍ୟୁନ୍ଡ

0: গীত পরিপূর্ণ স্বাগত আপনার টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তক ওয়ান দিল সে দিল তক হৃদয় মিত্র আছে আপনার সহ শো নিকি ডালেন লাইভ রয়েছে আনন্দ দেখবা নেক্সট আমার কি কলার অছেন সি কোন কহছেন আজর টপিক কোনি হ্যালো কিছু কথা নাই কলটি কটি যাইছে কিন্তু আপনার মতো কল করে পারবে অন দ নম্বর 0671230353 এবং শেয়ার করে পারবে আপনার কাহিনী মো সহ চলুন দেখব আমার নেক্সট কলার কি আনসি কোন কহছেন হ্যালো হ্যালো
1: হ্যালো
0: গুড মর্নিং কে কহছেন কোটু কহছেন
1: ম্যাডাম মো তাপস কোজি ভুবনেশ্বর
0: আজ্ঞা আজর টপিক উপরে কোন কইবে এমতি কাহার সংঘর্ষের কাহিনী আপনক সববলে প্রেরণা যোগাই থাকে
1: আমো ঘর পাশে গোটে মা আছেন জি
0: হ্যাঁ হ্যাঁ
1: যে তাঙ্কর গোটে পুয়ো গোটে ঝিও তাঙ্কর স্বামী মরি
0: আচ্ছা
1: বি সে খতি দন্তি নলি বনেই বিকুজন্তি বাস সেত্রি বি তাঙ্ক ঘর চালিছি কে গোটে প্রে হ্যালো
0: হ্যাঁ কুহন্তু
1: সে মা কু দেখলে মতো টিকে ইয়ে লাগে ভাল লাগে
0: যা হো সে তাঙ্ক জীবন যাত্রারে জীবন সংঘর্ষরে কেবে হারি যাই নাহান্তি কিছু বি হো সে করুছন্তি ছোট কাম কোনসি কাম ছোট কি বড় নুহ তো ছোটরু আরম্ভ করুছন্তি বড় পর্যন্ত পৌঁছিবাকু এবে বি প্রয়াস জারি রাখিছন্তি তো তাঙ্ক কাহিনী আপনাকু প্রেরণা যোগায় না কোন এমতি তাঙ্ক কাহিনী আপনাকু প্রেরণা যোগাউ থাও আপন মধ্যে লাইফরে যাহা বি আপনকর ডিজায়ার আছে সেসব আপন অ্যাচিভ করন্তু এমতি অন্য মানঙ্কঠারু প্রেরণা পাঁন্তু এবং নিজ জীবনরে তাকু সামিল করন্তু বহুত বহুত ধন্যবাদ কল করিথিবারু এমিতি তো আমার আখপাখে অনেক প্রেরণার কাহিনী থাকে বাস সেই কাহিনীকে আমি সাউটি পারিলে হেলা এবং সেই কাহিনীকে সাউটিকে সাইতি পারিলে হেলা তাকু সাইতিকে নিজ জীবনরে লগাইলে হি আমি আগকু বাড়ি পারিবা এমিতি অনেক লোক অছন্তি যে মানকর সংঘর্ষ আখি আগরে বহুত অধিক হ্যাঁ যে মানকর পাখরে অনেক কিছু নথাই কি বি সেমানে আগকু বড়ুচন্তি নিজর স্ট্রং ডিটারমিনেশন যে আছে নিজের যে দৃঢ় মনোবল আছে তাকে নিয়ে আগকু বড়ুচন্ত ঠিক সেমিতি যদি আম পাখে বি সেই দৃঢ় মনোবল তক রহিবা তাহলে আমি দুনিয়া জিতি যা কাহিকি না আম পাখে সব কিছু পাওয়ার আম ভিতরে হি আছে সেই পাওয়ার কু বাস আরম্ভ করিবার আছে সেই পাওয়ার কু দেখিবার আছে বাস নিজের মনোবল কু সববলে পাই দৃঢ় রাখন্তু এবং নিজ আখপাখরু এমতি ছোট ছোট কাহিনী রু সববলে পাই প্রেরণা সাউন্টু থাকন্তু এবং জীবন রাস্তায় সংঘর্ষর যাত্রায় হারি না যাই আগকু বড়ন্তু লড়িবা শিখন্তু নিজ নিজ লাইফ রে জনে জনে যোদ্ধা সাজন্তু এই কথা সহ আজর ডায়ালিন লাইভ কু মু এইটি রাখুছি কিন্তু আপন মানঙ্ক পাই রহিছে এই বিউটিফুল সা ট্র্যাক অনন্য শ্রীতম নন্দক কণ্ঠরে শুনু থাকন্তু কেবল কেবল দেব মিত্র সহ 100.4 আকাশবাণী।

আজকে স্বরিতিকা আর মনীষা নায়ক চর্চিকা বাজার জগৎসিংহপুর এবং লেখুচি শুণবাক চাইছি বহুত হি সুন্দর গীতটি শুণবাক চাইছি গীতটি হচ্ছে মুজকো ইয়াদ সতায় তেরে গীতটি শুণবাক চাইছেন নিহতি ভাবে বিরহলসে গীত মু আপনার সিওর শুনেবি লিখিছেন ডিয়ার দেবমিত্রা সিস্টর ইউ হোস্টিং অ্যান্ড অল দ প্রোগ্রামস আর এক্সিলেন্ট থ্যাংক ইউ সো মচ ফর ইউর বিউটিফুল ফিডব্যাক তাহলে চলন্তু বিলকুল বি লেট নকরি শুনে নেওয়া ব্যাক টু ব্যাক এই দুটি beautiful track.